আকাশবাণী চুচানপুর অহংকিপন খ্যাংনা এফ এম জালখাত পয়লি মেঘা জাপান পাইটি প্রোগ্রাম হুন্সে মাসা আহি গাই হেতু তে টেং টেং

আকাশবাণী চুরচানপুর অঙ্কিপান এফএম কাহার জাখা দেখাত পয়লি তুহি ফার্ম এন্ড হোম ইনচেন লোচেন প্রোগ্রাম হি তুনি জানি ফাসুমু বাইহি লুলেন না কম্বয় বাই দিয়ে লো হাকুনি গাই দিও সেরিকালচার ফার্মিং আন্তং হল জেন চিনুম থেং কি হলিম না জুই গাই দিও হি আমার সে পেনা দিং ইন কম্বয় বাই দিয়ে লো হাকুনিন কলেজ কায়ান হং তিং তিলা চুয়াই হুই দিয়ে